0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: জুতে কি বাত চলি হ্যায় তো এক জরুরি বাত জো মে আপনে দর্শকোঁ কো বাতানা চাহুঁগা। আব কোই ভি ইনহে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কে ISI মার্ক কে বিনা ম্যানুফ্যাকচার, ইম্পোর্ট অর সেল নাহি কর সকতা। ফুটওয়্যার কি খরিদদারি করতে বক্ত BIS কা ISI মার্ক জরুর দেখে। BIS ইন্সপায়ারিং কোয়ালিটি।
3: কোই ভি ঘরেলু সামান খরিদনে সে পহলে सबसे पहले BIS क्वालिटी मार्क यानी ISI मार्क चेक करें और अगर

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বৃহত্তর ভারত বিশ্বব্যাপী ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন। দিল্লি ঘোষণাপত্রের মধ্যে দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী, উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। আগামী শনিবার দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ না নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিহারের বৈশালী জেলায় এক নৌকা ডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু। শোক প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। হায়দ্রাবাদে চতুর্থ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। খেলা শুরু সন্ধে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বৃহত্তর ভারত বিশ্বব্যাপী ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে। উল্লেখ্য, 1926 সালে 14ই অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় ভারতীয় শিক্ষাবিদরা কলকাতায় গ্রেটার ইন্ডিয়া সোসাইটি বা বৃহত্তর ভারত পরিষদ প্রতিষ্ঠা করেন। এই সম্মেলনে ওই সংস্থার শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। বিশ্বের অন্য দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য তিন দিন ব্যাপী এই সম্মেলনে 50টি দেশের প্রতিনিধি, রাষ্ট্রদূত ও শিক্ষাবিদরা অংশ নেবেন। এই উপলক্ষে এক বিশেষ ভিডিও বার্তার ব্যবস্থা করা হয়েছে। চীন, জাপান, মঙ্গোলিয়া, নেপাল এবং ইরান সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য ও সভ্যতা সংক্রান্ত আলোচনায় যোগ দেবেন।

দিল্লি ঘোষণাপত্র গ্রহণের মধ্যে দিয়ে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ সহ সব ধরনের জঙ্গি কার্যকলাপ এবং হিংসাত্মক চরমপন্থার তীব্র নিন্দা জানানো হয়েছে। নতুন দিল্লিতে স্বাক্ষরিত এই ঘোষণাপত্রে রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসবাদ ও জঙ্গি কার্যকলাপে মদদ যোগায় এমন বিষয়গুলি প্রতিরোধ, মোকাবিলা এবং নির্মূল করার ক্ষেত্রে সহমত ব্যক্ত করা হয়। এছাড়া একটি নিরাপদ, স্থিতিশীল, উন্নত, সমৃদ্ধ বিমস্টেক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানোর কথা বলা হয়েছে। নিরাপত্তার বিষয়ে গোষ্ঠীভুক্ত দেশগুলি পারস্পরিক সহযোগিতা, সার্বভৌমত্ব রক্ষা হস্তক্ষেপ না করা শান্তিপূর্ণ করেছে। বৈঠকে সদভুক্ত দেশগুলির সংগঠিত সন্ত্রাসবাদী হামলার শিকার ব্যক্তি ও তার পরিবার এবং ক্ষতিগ্রস্ত দেশগুলির প্রতি শোক প্রকাশ করা হয়। দিল্লির ঘোষণাপত্রে মানব পাচার, মাদকদ্রব্য, মাদক তৈরির কাঁচামাল এবং অর্থ পাচার প্রতিরোধ করার পরিকল্পনাকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সঠিক দিকেই এগোচ্ছে, বর্তমানে একটি খসড়া চুক্তি প্রণয়ন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বিদেশমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্য মন্ত্রীরা এ বিষয়ে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান পরিবর্তন করেছে এবং সব দেশকে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। দুদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। সফরকালে তিনি মুম্বাই ও জামনগরে ভ্রমণ করবেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা, আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে মত বিনিময় এবং জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা প্রসারে ব্যবসায়ীদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কথা। মে মাসের পর এটি রুবিওর দ্বিতীয় ভারত সফর। এর আগে নতুন দিল্লিতে কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। এদিকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই তাদের সম্পর্ক আরও নিবিড় করতে আগ্রহী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। কঙ্গো ইবোলা আক্রান্তের সংখ্যা 9,000 ছাড়িয়ে গেছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে 4,381 জনের। সাতটি প্রদেশে ছড়িয়ে পড়া এই রোগ মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর লড়াই চালিয়ে যাচ্ছে। মৃতের সংখ্যা আক্রান্তের প্রায় অর্ধেকে পৌঁছেছে। অধিকাংশ মৃত্যুই হচ্ছে চিকিৎসা কেন্দ্রের বাইরে। সাতটি প্রদেশে 65টি স্বাস্থ্য এলাকায় বিপদের মাত্রা অপেক্ষাকৃত বেশি। ইবোলার সঙ্গে বিরল ভাইরাস বুন্দিবুগিওর উপস্থিতি জড়িয়ে রয়েছে, যার কোনো টিকা বা চিকিৎসা নেই। উল্লেখ্য, 2014 থেকে 16 সালের মধ্যে কঙ্গো ইবোলা সংক্রমণে 11,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শারদীয়া দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রং বেরং এবং বিভিন্ন থিমের মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ এবং ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার ঘটাচ্ছে। বহু প্যান্ডেলে চলছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। অনেক জায়গাতেই চলে এসেছে প্রতিমা। কলকাতা সহ শহরতলির একাধিক পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় গতকাল রাতভর শহরের রাজপথ ছিল জনমুখর। দুর্গাপুজোয় কলকাতায় নিরাপত্তা ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে 31,000 বাহিনী মোতায়েন করছে লালবাজার। গতকাল দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করে পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে চলবে বিশেষ নজরদারি, থাকছে 6,000 সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ড। অন্যদিকে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন। পুজো পরিক্রমার পর সেদিনই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গত 5ই অক্টোবর রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছিল। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ না নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। দীপাবলির পরে নির্দিষ্ট কিছু ব্যক্তি থেকে ব্যবসায়িক ইউপিআই লেনদেনের উপর এমডিআর কার্যকর

0: করতে পারে। এর আগে আগামী 15ই অক্টোবর থেকে এমডিআর কার্যকর হওয়ার কথা ছিল। ইন্দোনেশিয়া নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী নবরাত্রি উপলক্ষে দূতাবাসের নতুন এআই হিসেবে এআই অবতার দেবীর নাম ঘোষণা করেছেন। এআই দেবী সংস্কৃতি, ভ্রমণ, স্কলারশিপ, ব্যবসা, বিনিয়োগের সুযোগ এবং কনসুলার সংক্রান্ত যাবতীয় তথ্য সরবরাহ করবে। বিহারের বৈশালী জেলার রাঘোপুর দিয়ারা এলাকায় গতরাতে এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে 6 জনকে। বৈশালী জেলাশাসক বর্ষা সিং জানিয়েছেন, উদ্ধার কাজ এখনও অব্যাহত। মৃতদের মধ্যে অধিকাংশই নাবালক বলে তাঁর দাবি। নৌকায় করে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ পরিচালনার জন্য জেলা পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে বর্ণনা করেন। উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার সাজওয়ান সেক্টরের সাথারবান এলাকায় গতকাল নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর রোমিও ফোর্স এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানের সময় একটি গুহা থেকে লুকিয়ে রাখা এই সামগ্রীগুলি পাওয়া যায়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ জম্মু কাশ্মীর, লাদাখ, তামিলনাড়ু, পুদুচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং পশ্চিম রাজস্থানে শিলাবৃষ্টি সহ বজ্রপাত এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, বিদর্ভ, হিমাচল প্রদেশ, কেরালা, দক্ষিণ কর্ণাটকেও বজ্রপাত সহ ঝড়বৃষ্টি হতে পারে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। গত রবিবার ইন্দোরে অনুষ্ঠিত তৃতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 14 রানে হারানোর পর 5 ম্যাচের সিরিজে ভারত 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেন 2026-এর উদ্বোধনী ম্যাচে জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন ভারতের তানভীর শর্মা ও কিদাম্বি শ্রীকান্ত। তানভীর জাপানের প্রতিদ্বন্দ্বীকে 2-1 ব্যবধানে পরাজিত করেন। এদিকে আজ শুরু হচ্ছে ভারতের ডাবলসের লড়াই। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বৃহত্তর ভারত, বিশ্বব্যাপী ভারতের সাংস্কৃতিক যোগাযোগ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী, উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। বিহারের বৈশালী জেলায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু। হায়দ্রাবাদে চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে আজ ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে।
1: यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सीमा क्षेत्रीबाट सुन्नुहोस्। पश्चिम बंगाल सरकारले मदरसा सेवा आयोगलाई विलय सेवा आयोगमा विलय गरेको छ। यो अधिसूचना हिजो साँझ जारी गरिएको हो। राज्य मन्त्रीमण्डलले गत 5 अक्टोबरमा यस निर्णयलाई स्वीकृति दिएको थियो। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले केही दिन पूर्व मदरसाहरूमा सबै नियुक्तिहरू अब विद्यालय सेवा आयोगको माध्यमद्वारा गरिने घोषणा गर्नुभएको थियो। अल्पसंख्यक मामलाहरूका मन्त्री खुदिराम टुडु ले भन्नुभयो, यस निर्णयले मदरसाहरूमा शिक्षकहरूको पारदर्शी अनि निष्पक्ष भर्ती सुनिश्चित हुनेछ। यसको साथै मदरसा शिक्षाको विशिष्ट पहिचान पनि बनिरहनेछ अनि मेधावी उम्मेद्वारहरूलाई व्यापक अवसर प्राप्त हुनेछ। राज्य सरकारले हालैमा आलिया विश्वविद्यालयलाई उच्च शिक्षा विभागको अधीनमा ल्याएको थियो। यो विश्वविद्यालय पहिला मदरसा शिक्षा विभागको अधीनमा थियो। मुख्य चुनाव आयुक्त ज्ञानेश कुमारको राजीनामाको मागलाई लिएर दिल्लीमा विपक्षी दलहरूको विरोध प्रदर्शनबीच पश्चिम बंगालको राजनीति पनि तातिएको छ। राजधानी दिल्लीमा प्रदर्शनमा सामेल भएपछि ममता ब्यानर्जीको आह्वानमा हिजो कोलकातामा केन्द्र सरकार विरूद्ध निकालिएको मार्चलाई पुलिसले बीचमा नै रोकिदियो। र्यालीको लागि कुनै आधिकारिक अनुमति नलिएको प्रशासनले स्पष्ट बताएको छ। यसभन्दा पूर्व मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले कड़ा चेतावनी दिँदै भन्नुभएको थियो, दुर्गा पूजाको अवधि कुनै पनि प्रकारको आराजकता फैलाउने अनुमति दिने छैन। आज शारदीय नवरात्रको चौथो दिन

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: হ্যাঁ, ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
3: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
2: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
3: BIS केयर ऐप से, जहां आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
4: बनिए जागरूक ग्राहक और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
5: This helmet fits better. I'll buy this one. But are you sure about its safety features?
6: Don't worry. This helmet is ISI certified.
5: And how will I know if it's authentic?
6: Just by downloading the BIS Care app, where you can get all the necessary details in a click.
4: Be a vigilant consumer. Download the BIS Care app today to check the product's authenticity before purchase.
7: हाँ, ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
8: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है और ये डिजाइन भी नया है।
7: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा?
4: बनिए

0: टीवीएस क्वालिटी मार्क अनिवार्य कर दिया है। तो आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप, BIS इंस्पायरिंग क्वालिटी।
1: আমার ছোট্ট মিষ্টি তুষ্ট বন্ধুদের অনেক অনেক আদর আর ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান শিশু মহল। বইয়ের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি, কষ্ট হয়। হ্যাঁ, সত্যি সত্যি তোমাদের জন্য আমাদের খুব কষ্ট হয়। এত ভারী ভারী পাহাড় সমান ব্যাগ নিয়ে তোমরা স্কুলে যাও, কত পড়াশোনা করতে হয় তোমাদের, কত কষ্ট হয় না। তবে এখনকার সময়টুকু কিন্তু একটুও কষ্টের কথা না। আগামী এই প্রায় এক ঘন্টা আমরা হাসি গান গল্পে মেতে থাকব। আমার কাছের বন্ধুরা তো রয়েছে, দূরের বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে। চলো কাছের বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। আমার কাছের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো?
2: খুব ভালো আছি।
1: খুব ভালো, একটু তো মনটা আনন্দে খুশিতে ভরে আছে, কেন বলো তো? সামনে কি আসছে?
2: দুর্গাপুজো।
1: আর কদিন পরে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো এসে যাচ্ছে, তাই না? পুজো জামা কাপড় কেনা শুরু হয়ে গেছে? কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু হয়েছে? এই একজনের কাছে শুধু পাওয়া গেছে হ্যাঁ। চলো আমরা এই পরে গল্প সব শুনবো, আগে আমার বন্ধুদের সঙ্গে ওপারের বন্ধুদের একটু পরিচয় করিয়ে দিই। আজকে আমার সঙ্গে রয়েছে আমার একদম পাশে বসা এক বন্ধু,
3: সে কিন্তু ভায়োলিন নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছে। চলো আগে তার নাম জেনে নি। তোমার নাম কি?
4: ছন্দক রায়।
3: তুমি কোথায় থাকো?
4: কুচবিহারে।
3: কুচবিহারে, আচ্ছা। কোন ক্লাসে পড়ো?
4: ক্লাস 7-এ পড়ি।
3: তুমি ভায়োলিন নিয়ে বসে আছো, তার মানে তুমি আজকে আমাদের ভায়োলিন বাজিয়ে শোনাবে, তাই তো?
4: হ্যাঁ।
3: তো এত কিছু বাদ্যযন্ত্র আছে, তার মধ্যে তোমার এই ভায়োলিনটাকেই তুমি বেছে নিলে কেন?
4: আমার বাবা খুব ভায়োলিন ভালোবাসে, আর বাবা খুব গানও ভালোবাসে। তো অ্যাকচুয়ালি বাবা সমস্ত ইনস্ট্রুমেন্টই ভালোবাসে। তো এবার একদিন আমি টিভিতে দেখছিলাম যে একজন ভায়োলিন বাজাচ্ছে, তখন আমি বাবাকে বললাম যে তাহলে আমিও ভায়োলিনটা শিখি।
3: সেই থেকেই তোমার ভালো লাগা শুরু, ধীরে ধীরে প্রচন্ড ভালোবাসা, তাই তো?
4: হ্যাঁ।
3: না হলে দেখো, তুমি সেই কুচবিহার থেকে আজকে আমাদের আসরে চলে এসেছো, আমার সমস্ত বন্ধুদের এই ভায়োলিন বাজিয়ে শোনাবে বলে, তাই তো?
4: হ্যাঁ।
3: তাহলে আর দেরি কেন, চলো চটপট আমরা তোমার বাজনা শুনে নি। তুমি আজকে কি বাজাবে?
4: রাগ কিরওয়ানি।
3: কিরওয়ানি, আচ্ছা। প্রতিটা রাগের তো একটা নির্দিষ্ট বাজানোর সময় আছে, এই কিরওয়ানি রাগটা নিয়ে তুমি কিছু জানাবে? জানো কি তুমি কিছু?
4: হ্যাঁ, এই কিরওয়ানি রাগটা কিরওয়ানি ঠাটেরই অন্তর্গত।

0: এটা কর্ণাটকি সঙ্গীত থেকে আমাদের হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতে এসেছে। এর বাদি পা সম্বাদি সা।
1: বাহ, অনেকটা জানলাম আমরা। চলো তাহলে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা ছন্দক রায়ের ভায়োলিন বাদন শুনি।

0: আমাদের সঙ্গে রয়েছে আমাদের আর এক বন্ধু। তোমার নাম কি?
1: আয়ুশ্রী সরকার।
0: আয়ুশ্রী, তুমি কোথায় থাকো?
1: আমি বাবুপাড়াতে থাকি।
0: বাবুপাড়ায় থাকো? আচ্ছা, তুমি আজকে আমাদের আবৃত্তি পরিবেশন করে শোনাবে, তাই তো?
1: হ্যাঁ।
0: তুমি আবৃত্তি কবে থেকে শিখছো?
1: আমি 5 বছর ধরে শিখছি।
0: 5 বছর ধরে? ওরে বাবা! আর তোমার বাড়িতে কে কে আছেন?
1: মা, বাবা আর আমি আছি।
0: আচ্ছা, এত কিছু জিনিস তো রয়েছে, গান, নাচ, আঁকা, সাঁতার শেখা, এখন তো কত কিছু শেখা যায়। তুমি আবৃত্তি শিখতে আসলে কেন?
1: কারণ কি, আমার ওটাই ভাল লাগে বেশি।
0: আবৃত্তি করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: তুমি আছে কার কার আবৃত্তি করে শোনাবে?
1: আমি সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনির্মল বসু করে শোনাবো।
0: আচ্ছা, শুরু করবে কাকে দিয়ে?
1: সুকান্ত ভট্টাচার্য।
0: ঠিক আছে, চলো।
1: নমস্কার সুচিকিৎসা কবি সুকান্ত ভট্টাচার্য, বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নসীনাকে দিয়ে, ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যায়াম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা আসল কিংবা মেকি, থার্মোমিটার মুখে রেখে সাবধানিতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক, ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপর

0: কাকে কেমন করে? পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সত্যি হলেই এমন তারো? ধন্য ডাক্তারি, নমস্কার।
1: সত্যি সত্যি ধন্য ডাক্তারি বাবা, সর্দি হলে যদি এত কিছু লাগে কি করে হবে তাহলে? এবারে তুমি কি শোনাবে?
0: আমি এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকালটি শোনাবো।
1: মাকাল কবিতা শোনাবে? আচ্ছা আচ্ছা, ছড়ার ছবি কাব্যগ্রন্থের অন্তর্গত মাকাল কবিতা, তাই তো?
0: হ্যাঁ। নমস্কার, মাকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সে যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনেই একেবারে, তৃতীয় ভাগ করতে সারা চম মাস হয় না কাল। রেগে মেগে বলেন, পাদর নাম দিল তোর মাকাল। নামটা শুনি ভাবলে প্রথম বাকি যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তাকে শুধায় একই, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু, কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিসনি তার মানে? রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলে সোনা সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানি। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুরে পাড়ের কাছে, বেড়ায় পরে লথা যেথা মাকাল ফুলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল তো হাত তুলে নাচে, দুয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাওয়ার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার।
1: এবারে তোমার কোন কবিতা শুনবো?
0: এবারে আমি বঙ্গবিহার সমস্যা শোনাবো, কবি সুনির্মল বসু। এসো এসো আলাপ করাই বঙ্গবাবুর সঙ্গে, বঙ্গবাবুর নামটি বটে থাকেন না গো বঙ্গে, বঙ্গবাবুর ভাইটি শ্রীমান বিহারীলাল পাত্র, বঙ্গদেশের স্কুলে এক পড়ান তিনি ছাত্র। হঠাৎ সেদিন বঙ্গবাবুর মাথায় নিয়ে এক ভাবনা, ভায়ার কাছে লেখেন চিঠি থাকেন যিনি পাবনা, বঙ্গ আমি বিহার দেশে কাটাই চিরকালটা, বিহারি তুই বঙ্গে থাকিস ব্যাপারটা যে পাল্টা। তার চেয়ে এক কাজ করা যাক, পত্র পাওয়া মাত্র তুই চলে আয় বিহার দেশে, অনেক পাবি ছাত্র। আমি এবার ছাড়তে যে চাই বিহার বাসীর সঙ্গ, বিহারি থাক বিহার দেশে বঙ্গ দেশে বঙ্গ। জবাব দিলে বিহারি ভাই ফেরত ডাকে হর্ষে, খুশি হলাম বঙ্গ দাদা তোমার পরামর্শে। কিন্তু দাদা ভালো করে ভেবে থেকেছি স্পষ্ট, আস্থানাটা করতে বদল অনেক হবে কষ্ট, সংসারটি সোজা তো নয় অনেক কাচ্চা বাচ্চা, এদের নিয়ে টানাটানি হাঙ্গামাশে আরছা। তার চেয়ে মোর বুদ্ধি শোনো অকাট্য এক যুক্তি, নামটি মোরা বদলে ফেলে তাই থেকে পায় মুক্তি। তুমি হবে বিহারী লাল বিহার দেশেই থাকবে, বঙ্গদেশে বন্ধুরা মোর এবার থেকে ডাকবে, চুকে যাবে ঝঞ্ঝাট সব বাঁচবে অনেক খরচা, একটি প্যাচে গুজবে এবার বঙ্গ বিহার চর্চা। নমস্কার।
1: আমরা এতক্ষণ আয়ুশ্রী সরকারের কণ্ঠে শুনলাম আবৃত্তি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আর এক বন্ধু, তোমার নাম কি?
2: শ্রেয়া পাল।
1: তুমি কোথায় থাকো?
2: আমি শিলিগুড়ি আশ্রম পাড়ায় থাকি।
1: আচ্ছা শ্রেয়া, তুমি হারমোনিয়াম সামনে নিয়ে বসে আছো মানে তুমি আমাদের গান গেয়ে শোনাবে, এটা বুঝতেই পারছি। তুমি কবে থেকে গান শিখতে শুরু করেছো?
2: আমি ক্লাস 1 থেকে গান শিখতে শুরু করেছি।
1: গান গাইতে ভালো লাগে?
2: হ্যাঁ।
1: এত কিছু ছেড়ে তুমি গানটাকেই ভালোবাসলে কেন?
2: কারণ আমার বাড়ি

0: বাহ, অপূর্ব শ্রেয়া, আমরা খুব ভালো পরপর দুটো নজরুল গীতি শুনলাম শ্রেয়া পালের কণ্ঠে। আর আমাদের হাতে তো সময় একদম নেই, আজকে তো বিদায় নিতে হবে। তবে তার আগে একটা বড় সড় কাজ কিন্তু বাকি রয়েছে। কি কাজ বলো তো?
1: কি কাজ?
0: কি কাজ সেটা হচ্ছে শ্রেয়া পাল এবং আর্যমা রায়ের গানগুলোকে যারা যন্ত্রানুষঙ্গ দিয়ে ভরিয়ে তুললেন, সাজিয়ে তুললেন, তাদের নাম তো বলা হয়নি। এসরাজ ছিলেন পার্বতী চরণ চট্টোপাধ্যায় এবং তবলাতে উৎপল দাস। আর আমার ছোট্ট মিষ্টি দুষ্টু বন্ধুরা সবাই সঙ্গে ছিলে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। আমাদের হাতে একটু সময় নেই, সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে। আর সামনে পুজো আসছে, পুজোর জন্য তো আলাদা একটা ভালো লাগা থাকছেই। সবাই বাবা মার কথা শুনে চলবে, খুব ভালো মানুষ হয়ে ওঠো, এই শুভেচ্ছা থাকলো। আবার আগামী পর্বে দেখা হবে, কথা হবে, গান গল্প আবৃত্তি শোনা হবে। আজ আমাদের আসর আমরা এখানেই

0: हाँ ये रिंग अच्छी है, बीवी को पसंद भी आ जाएगी।
1: अरे यस सर, आपकी चॉइस बहुत अच्छी है और ये डिजाइन भी नया है।
0: डिजाइन नया है वो तो ठीक है, लेकिन सोने की प्योरिटी का प्रूफ कहाँ मिलेगा?
2: बनिए एक जागरूक ग्राहक, आज ही डाउनलोड कीजिए BIS केयर ऐप। सोना खरीदने से पहले BIS केयर ऐप पर HUID कोड अवश्य वेरीफाई करें।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ

0: हाँ ये हेलमेट अच्छा है, लेकिन ये सेफ है क्या?
1: चिंता मत कीजिए, इस हेलमेट पर ISI मार्क है।
0: और मुझे कैसे पता चलेगा कि ये असली है?
1: BIS केयर ऐप से, जहां आपको ये इम्पोर्टेंट डिटेल एक ही क्लिक में मिल जाएगी।
2: बनिए जागरूक ग्राहक और कोई भी प्रोडक्ट खरीदने से पहले उसकी प्रामाणिकता चेक करने के लिए आज ही डाउनलोड करें BIS केयर ऐप।
3: डेंगुर ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
0: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
0: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেল কর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। IDBI ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। মহারাষ্ট্রের 358টি তালুকের মধ্যে 305টিকে খরাপীড়িত বলে ঘোষণা রাজ্য সরকারের। চতুর্থ টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হায়দ্রাবাদে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। মন্ত্রিসভা এই বোনাস প্রদানের জন্য 2,009 কোটি টাকাও অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান।
1: रेलवे के करीब 11,40,770 कर्मचारियों के लिए परफॉर्मेंस लिंक्ड बोनस 78 दिनों का बोनस आज कैबिनेट ने अप्रूव किया। ये दीपावली का उपहार है रेलवे के सभी कर्मठ कर्मचारियों के लिए जो दिन रात मेहनत करते हैं। करीब 2,009 करोड़ रुपए का टोटल बोनस है।
0: এর ফলে রেলকর্মীরা সর্বোচ্চ 17,951 টাকা পেতে পারেন। জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প বা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 2026-27 থেকে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পটি চালু থাকবে।
1: दिव्यांगजनों के लिए जो पहले 80% थ्रेशोल्ड था डिसेबिलिटी पेंशन में एलिजिबिलिटी के लिए, उसको आधा करके 40% पर भी अब दिव्यांग पेंशन दिया जाएगा। पहले दिव्यांग पेंशन 18 साल से ऊपर के व्यक्ति को ही दिया जाता था, अब जन्म से ही दिव्यांग जन को पेंशन में कवर किया जाएगा। 27 लाख दिव्यांग जन लाभार्थी होंगे। टोटल लाभार्थियों की संख्या बढ़ के करीब 3,20,00,000 हो जाएगी।
0: IDBI ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প অর্থাৎ MSME এবং নতুন নতুন শিল্পের প্রসারে IDBI ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। IDBI ব্যাংকের কৌশলগত পুনর্গঠনে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি CCE এর অনুমোদনকে ভারতের সংস্কার যাত্রায় এক নতুন মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে অর্থমন্ত্রী জানান, সরকার কৃষি বিনিয়োগের মাধ্যমে IDBI ব্যাংকের উন্নতির পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সভ্যতার যাত্রা শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বিনিময় এবং ভৌগোলিক সীমানা ছাড়িয়ে জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। আজ নতুন দিল্লিতে বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ শীর্ষক 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এক বার্তায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী অন্যান্য এশীয় দেশগুলির সঙ্গে ভারতের জ্ঞানের আদান প্রদান বাড়াতে নালন্দার মতো প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লাদাখে প্রায় 3,350 কোটি টাকার 5টি বড় উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ উপলক্ষে তিনি সেখানে বক্তব্যও রাখবেন। প্রধানমন্ত্রী লেহের কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দরে 640 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 23,800 বর্গ মিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই আধুনিক টার্মিনালটি বার্ষিক 35 লক্ষ যাত্রী চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে ভারত ও কানাডার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জ্বালানি, প্রতিরক্ষা, দুদেশের মানুষের যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর

0: জয়শঙ্কর বলেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে তাদের কথা হয়েছে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী জয়ন্ত সিং আজ নতুন দিল্লিতে কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভারত ও কানাডার মধ্যে দক্ষতা বৃদ্ধি এবং প্রতিভা বিনিময় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সৌদি আরবে ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল তেল সংস্থা আরামকোর সদর দপ্তরে হামলার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বেসরকারি পরিকাঠামোর উপর এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। শ্রী জয়সওয়াল আরও জানান, সার্বভৌমত্ব রক্ষায় ভারত সরকার ও সৌদি আরবের জনগণের পাশে দাঁড়িয়েছে ভারত।
1: There have been a string of attacks in Saudi Arabia, and we have condemned those attacks. Yesterday also there was attack on Aramco headquarters. We condemn all such attacks on civilian infrastructure in Saudi Arabia, and we feel that such attacks need to cease immediately. They are totally unacceptable.
0: দিল্লির বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজ কক্রোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্খাকে 5 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্য নেতা অজিঙ্ক শিন্ডে ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পেয়েছেন। যন্ত্রমন্ত্র এলাকায় বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ার পর ওই চত্বরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় দিল্লি পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করেছিল। সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় আজ শুনবেন প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান বিষয়ে একটি আলোচনা। অধ্যাপক সুপর্ণ সান্যাল মুখার্জির সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, গত 4 বছরে ভারত 38টি উন্নত দেশের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে গৃহীত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের বাজারও বিশ্ব বাণিজ্যিক অংশীদারদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
2: I think the US and India have a very, very consequential relationship, and it's only going to get better irrespective of changes in political thinking, whether in India or in the US. The relationship draws its strength from our economic imperatives, from our political imperatives, from our security imperatives. So it's a very safe relationship. I don't think the rest of the world needs to worry about.
0: মহারাষ্ট্রে 358টি তালুকের মধ্যে 305টিকে খরাপীড়িত বলে ঘোষণা করা হয়েছে। তালিকায় নতুন করে আরও 40টি তালুক যুক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ ঘোষণা করেছেন যে দীপাবলির আগেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রাথমিক আর্থিক সহায়তা হিসেবে 5,000 টাকা করে পাঠানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির চতুর্থ দিনে আজ মা কুষ্মান্ডার উদ্দেশ্যে পুজো দিয়ে প্রার্থনা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি কামনা করেছেন, মা কুষ্মান্ডার অসীম শক্তি যেন দেশের সমস্ত নাগরিকের জীবনে নতুন আশা, সুখ, সমৃদ্ধ, সুস্বাস্থ্য বয়ে আনে। শারদীয় দুর্গোৎসবের আজ চতুর্থী। উৎসবের আমেজ এখন বাংলার আকাশে বাতাসে। রং বেরং এবং থিনে নানা মণ্ডপ সজ্জা, চোখ ধাঁধানো আলোর সাজ ও ঢাকের শব্দ বাংলার বুকে নতুন প্রাণের সঞ্চার করেছে। বহু প্যান্ডেলে আজও চলেছে শেষ মুহূর্তের টুকিটাকি কাজ। পাকিস্তানের বালুচিস্তানে 2 বালুচ নাগরিককে হত্যার ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে বালুচ একজেতি কমিটি বিওআইসি। এই ঘটনার পর বালুচিস্তানে বলপূর্বক নিখোঁজ, বিচার বহির্ভূত হত্যা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। হায়দ্রাবাদের সিরিজের চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 7/2 বলে 1 উইকেট হারিয়ে 97 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 11,40,000 রেলকর্মীকে 78 দিনের উৎপাদন ভিত্তিক বোনাস প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। সৌদি আরবে হুথিদের ধারাবাহিক হামলার কঠোর নিন্দা করে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। চতুর্থ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে হায়দ্রাবাদে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। খবর এখনকার মতো এই পর্যন্তই।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকে।